বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ।

আপনি গীত শোনা আশা ভোঁসলে আর মোহাম্মদ রফি কা গায়া হুয়া। গীত কে রচয়িতা থে মজরু সুলতানপুরি আর ধুন বনাই থি এস ডি বর্মন নে।